0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জনাই আরম্ভ করছি আজ পরিক্রমা কার্যক্রম। হচ্ছে সত্যানন্দ,
1: জয়শ্রী, নমস্কার।
0: শ্রোতা বন্ধু, আজি হচ্ছে পবিত্র শ্রী গণেশঙ্ক পূজা। শ্রী গণেশঙ্ক পূজা উপলক্ষে আমার শ্রোতা ভাই ও ভৌণী মানুষ অনেক অনেক শুভেচ্ছা।

0: শ্রোতা বন্ধু, জীবন জঞ্জাড়ময় এই জঞ্জাড়ময় জীবনরে মানুষের চলাপথ
1: কেতবে কেউ আড়ু যাব সে কথা সহজে কুয়ে না, মানুষ নিজে মধ্যে ঠিক ভাবে জাঁপারি নথায়। এই যেমি কিছু বর্ষ পূর্ব আমার সামাজিক বিধি ব্যবস্থা চালি চলন বাগ ঢঙ্গ বর্তমান সেসব আহ বর্তমান পুরা সম্পূর্ণ ভাবে পরিবর্তন হয়ে গলা। একথা কহা বাহুল্য যে গাঁর সে গধূলি লগ্ন ধূলি না কি

0: শ্রোতা বন্ধু, আমি সবু প্রকৃতির সন্তান। প্রকৃতির সবুজমা, নদ নদী, ঝরণা এবং পক্ষী মানকর কলরব মানুষকে বেশ আনন্দ দিয়ে থাকে। তবে এই প্রকৃতি কিভাবে ভাবে ঠিক রহিব এবং প্রকৃতি কেমতি আমি উপভোগ করে পারিবা এবং এই প্রকৃতির সৌন্দর্যরে আমি খুশি হওয়া, তেণুকরি বর্তমান এই প্রকৃতিকে সাইতি রাখবার প্রয়াস জারি রাখি কিছু যুবক ভাই ভনী মানে স্বেচ্ছাকৃত ভাবে এই প্রকৃতিকে সজাড়া বেশ তৎপর হয়ে উঠছেন। সেমতি ময়ূরভঞ্জ জেলার কপ্তিপদা উপখণ্ডর সঞ্জয় হাঁসদা হচ্ছেন অন্যতম, যিকি নিজ চেষ্টার প্রকৃতিকে সুরক্ষা দেওয়া বেশ লাগি পড়ছেন এবং সবুবেলে নিজকে এই প্রকৃতির সবুজিমা তা ভিতরে জীবজন্তু মানে কিভাবে ভালরে রহবে এবং সাধারণ প্রকৃতিপ্রেমী মানুষ মানে তাকে দেখলে খুশি হবে, এইসব পরিকল্পনা করে সে নিজকে নিয়োজিত রাখছেন। আসন্তু তাঙ্ক মুহুরু দ্বিপদ শুনিবা। নমস্কার।
1: নমস্কার, মো না সঞ্জয় হাঁসদা, ঘর চিংপুষি কাওড্যাম, কপ্তা ব্লক।
0: আমি দেখুছি যে আপনার এই প্রকৃতির সুরক্ষা পাই বিশেষ করে সমীবৃক্ষ, কাল ড্যাম, মাছ কান্দনা এলাকার কাম করছেন, এইসব কাম করা আপনার মনে কী আগ্রহ আসলা?
1: দেখুন, প্রকৃতি এবং পরিবেশকে নিয়ে আমি যেহেতু মানুষ সমাজ জীবনযাপন করুছি, তেমন আর বহু বড় কারণ হল যে আমি প্রকৃতি পরিবেশকে নিয়ে জীবনযাপন ধারণ বর্তমান করা ভিতরে আমি কিছু পরিবেশ এবং প্রকৃতি পাই কিছু কাম করি সমাজ পাই এবং লোককে প্রকৃতি এবং পরিবেশ ভিতর কেমিতি আমি আগুক টাণি আনবা, প্রকৃতিকে সজাড়া, পরিবেশকে সজাড়া, যাহাফলে জীবজন্তু এবং আমার পরিবেশ কেমিতি ভারসাম্য রক্ষা যাইপারিব, সে দৃষ্টিকোণর মু চাইলি যে আমি কিছু পিলা একজুট হওয়া এবং আম নিজ অঞ্চলর সবুজ পরিমাণ কেমিতি করে হব সে দিক প্রতি আমি সব ধ্যান দিয়েছি।
0: বিশেষ করে আপনার কি কি অঞ্চলক ধ্যান দিয়েছেন?
1: বিশেষ করে আমার কাওড্যাম সমৃক্ষ মাছ কান্দনা আমার পর্যটনস্থলী ভাবে বেশ পরিচিত, ময়ূরভঞ্জ জেলা হিসাবে কাওড্যাম সমৃক্ষ মাছ কান্দনা, তো আমি চাহুছে বর্ষতম পর্যটন যা বি আসুচার আম অঞ্চলক, তো আমি চাহুছে আখপাখ অঞ্চলর যেতকি আমি চেষ্টা করি পরিবেশকে আমি সজাড় দিয়ে পারিবা, লোক মানে আসবে আনন্দর সময় বিতাই তা প্রকৃতির উপভোগ করি সে আরামসে খুশি হয়ে ফে যা।
0: সেপা কি কি কাম সব করছেন?
1: আমার কাম ভিতরে হল বিভিন্ন প্রকার গছ লগা হচ্ছে, তৎসহিত আমার মিশন তাল এক প্রোগ্রাম জারি রয়েছে,
0: মানে এই যে তাল গছকে নিয়ে
1: আজ্ঞা,
0: এই তাল গছ যে মিশন তাল কথা কহলে এ বিষয়ে টিকি
1: আজ্ঞা, মিশন তাল পাখাপাখি আট বর্ষ উপরে আমি প্রোগ্রাম জারি রাখিছু, প্রত্যেক বর্ষ 8-9,000-10,000 গছ আমি লগাউছু। তাল গছ লগার মুখ্য কারণ হল আমি অদিনিয়া বিজুড়ি ঘড়ঘড়ি আমি সাধারণ লোক সম্মুখীন হচ্ছেন এবং জীবজন্তু বি সে ভিতরে মানে সম্মুখীন হচ্ছেন, তো আমি চাহুছি তাল গছ লগাইবা মাধ্যমে আম অঞ্চলের কেমিতি বিজুড়ি ঘড়ঘড়ি রক্ষা করা যাইপার, এথিরে কাহারি ধনজীবন ন ক্ষতি হো, সেটি আমি তাল গছ লগাইবার সব আমি আগ্রহ প্রকাশ করছি।
0: এই যে 8 বর্ষ হল তাল গছ লগাউছেন, কত বড় বড় তাল গছ হয়ে গেল যে তাল গছ গুড়ি প্রথম প্রথম লগাইলে?
1: আমি যেগুড়া 8 বর্ষ পূর্ব লগাইলে সেগুড়া 8-9টা তাল বড়টা বাহঙ্গা হয়েছে, সেগুড়া দেখলে আমি বহু খুশি লাগুছে এবং সমাজ পাই গোটে ভালো বার্তা দিয়া হচ্ছে, সবু তাল গছ আমি ধাড়ি ধাড়ি লগাইছু, তেমন আপনার মানুষ দেখলে খুশি লাগবে, আপনার মানে এই রেডিও কার্যক্রম জরিয়া আপনার আমি অনুরোধ করছি আপনার সমস্তে মিশিকি কমসে কম গোটিয়ে তাল মজি প্রত্যেক বর্ষ লগাতে, আসহিত আমি বিভিন্ন সময়ের পর্যটনস্থলী মানুষের সফেই কার্যক্রম চালু রয়েছে এবং পিকনিক করা আসুথিবা বিভিন্ন স্থান মানুষ আমি তাঁকর যোগা রক্ষা এবং দায়িত্ব কমিটি পিলা সুচারুরূপে তুলাউছেন। আমি এই যে কাম করছু আমার পিলা মানুষ নিয়ে আমার গোটে কমিটি করা হয়েছে, কাল সময়বৃক্ষ মাছ কান্দনা প্রকৃতি পর্যটন বিকাশ সমিতি, সেথির আমি সবু মিশিকি কাম করছু, মতো খুশি লাগে আমার অনুষ্ঠানর স্বেচ্ছাসেবী মানুষ নিয়ে কাম করা, সেমানে হলে প্রকাশ চন্দ্র খণ্ডাপাত্র, গৌরাঙ্গ খণ্ডাপাত্র, পৃথিবীপ্রকাশ জেনা, দিলীপ কুমার নায়ক, জ্ঞান সরেন, কার্তিকেশ্বর মহাপাত্র, টণিয়া হাঁসদা, শঙ্কর সরেন এবং চন্দন হেম্ব্রম, এমিতি বহুত আমার স্বেচ্ছাসেবী মেম্বর মানে অনেক আমি সব মিশিকি কাম করু।

খালি শিক্ষা অনুষ্ঠান নুহেঁ, অন্যান্য অনুষ্ঠান, ক্লব, অফিস, এপরিকি গাঁ গণ্ডা, সহর বাজার প্রত্যেক স্থানরে শোভা পায়ে আকর্ষণীয় তোরণমান। রঙ বেরঙ্গর আলোকমালে সুসজ্জিত পূজামণ্ডপ আজি হসি উঠে আ প্রতীক্ষা করে প্রভু গজাননঙ্কর আরাধনা পায়ে। এই দিনরে সমস্তে ব্যগ্র উৎকণ্ঠিত আনরে ভরি যায় পূজা পাই নূয়া পুলক।

নিত্য নিরঞ্জন নিকুঞ্জ কানন পতিত পাবন কৃষ্ণ কইলে সত্য ভামা রাধা ভাব মো মনকু বিদারিত করি দেউচি রাধা ভাব ব্যতীত মু বঞ্চি পারিবিনি হে সত্য ভামা সই।

শুনি সত্যভামা সহি পারিলে নাই সত্যভামা গর্ব অহংকার কু শরীর ভিতরে বুড়াই রাখি কইলে প্রভু যে রাধা কু জগতর শ্রেষ্ঠ দাসী বলি কউছন্তি সে হেউচি গোপপুরর গটিয়ে গৌড় ঘরর ঝিও যা কু নিন্দা করুছন্তি সে হেউচি রাজা ঘরর ঝিও রাজকুমারী সত্যভামা এ কথা যেতেবেলে প্রভু শুনি দেলে এইটি প্রভু।

সত্য মা কইলে প্রভু কত বর্ষ আপনার গোপরে রহিলে এবং মথুরারে কত বর্ষ রইছেন কোন কোন আপনার লীলা করেছেন প্রভু এইটি কইলে সত্য মা ত্রয় মাস পঞ্চ বরষ সন্ধ্যা সহ সহিত লাগিলা সমরণ।

মাঝি সামাজিক গণমাধ্যমে হিন্দি দিবস অবসরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জনাইছন্তি। হিন্দি ভাষার মাধুর্য, সরলতা ও আত্মীয়তা আমার সাংস্কৃতিক পরিচয়কে সমৃদ্ধ করে। হিন্দি সাহিত্য এবং ইয়ার সমৃদ্ধ পরম্পরা আমার ভাবনা ও চিন্তাধারাকে পিঢ়ি পরে পিঢ়ি যোড়ি রাখু বলে রাজ্যপাল কহিছন্তি। মুখ্যমন্ত্রী মোহন চন্দ্র মাঝি এই দিবস অবসরে কহিছন্তি, ভারতের ভাষাগত বিবিধতা মধ্যে হিন্দি ভাষা একতা সমন্বয়ের সেতু ভাবে কার্য করে। আমার সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির সম্মান সহ জাতীয় একতাকে সুদৃঢ় করা সংকল্পবদ্ধ হওয়ার সে রাজ্যবাসীকে আহ্বান জনাইছন্তি। আপন মানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। পশ্চিম ওড়িশার গণপর্ব নুয়াখাই উৎসব পাই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে। সম্বলপুরর অধিষ্ঠাত্রী দেবী মা সমলেশ্বরী নিকটে আসন্তাকালি সকাল 9:40 9:54 মধ্যে নবান্ন লাঘি করা। এরপরে নুয়া ধানের প্রস্তুত খাদ্যকে ইষ্টদেবীকে অর্পণ করা পরে নুয়া খাইবার পরম্পরা রয়েছে। কলাহাণ্ডির মাণিকেশ্বরী, জুনাগড়ের লঙ্কেশ্বরী, বলাঙ্গীর ও পাটনাগড়ের পাটণেশ্বরী, সোনপুরর সুরেশ্বরী আদি দেবদেবীঙ্କ পীঠে প্রথমে নবান্ন ভোগ লাগি হওয়ার পরে সেই অন্নকে সমস্তে গ্রহণ করিবার পরম্পরা রয়েছে। সুবর্ণপুর জেলার বিভিন্ন স্থানের স্বতন্ত্র নুয়াখাই হাট বসিছে। নুয়াখাই তিহার পাই হাটর নুয়া কপড়ালতা, হাঁডি, সরেই সহ পনিপরিবা ও অন্যান্য খাদ্য ও ব্যঞ্জন পাই লোকমানে কিনাবিকা করছন্তি। দূরদূরান্তরে থিবা পরিবার স্বজন এবং জ্ঞাতি কুটুম্ব তিহার পালন পাই ঘরে পৌঁছিবারে লাগিছন্তি। রাজ্যর প্রমুখ দুগ্ধ কোম্পানি ওমফেড এণিকি আইসক্রিম ও পানি বজারক আনব। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী গোকুলানন্দ মল্লিক এ সম্পর্ক সূচনা দিয়েছেন। মন্ত্রী শ্রী মল্লিক কহিছন্তি, ওমফেড বোর্ডর অনুমোদন পরে আইসক্রিম ও পানিকু বজারে লঞ্চ করা যাব। এহাদ্বারা ওমফেডর উৎপাদ পরিসর আহুরি ব্যাপক হওয়া সহ ওড়িশার উপভোক্তাঙ্ক পাই নুয়া বিকল্প উপলব্ধ হয়েপারিব। ভদ্রক স্বয়ংশাসিত মহাবিদ্যালয়ের সুস্থ জীবন পাই সুষম খাদ্যর আবশ্যকতা সম্পর্কে আলোচনাচক্র অনুষ্ঠিত হয়ে যাইছে। মহিলামানে নিরোগ রহিবা পাই ঠিক সময়ে সুষম খাদ্য গ্রহণ করিবা, অপপুষ্টিরু দূরে রহিবা আদি প্রসঙ্গ উপরে আলোচনা করা যাইতিলা। এই অবসরে এক রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা যাইতিলা। নন্দনকানন প্রাণী উদ্যানরে রখা যাইতিবা পাঁচটি ওরাঙ্গুটানক মধ্যরু জনে জ্বরে পীড়িত অছি বলি প্রাণী উদ্যান কর্তৃপক্ষঙ্ক পক্ষরু সূচনা মিলিছি। ডাক্তারী দল তার স্বাস্থ্য উপরে নজর রখিবা সহ সেমানকর আবশ্যক যত্ন নিয়া যাউছি বলি নন্দনকানন কর্তৃপক্ষ কইছন্তি। সেমানক কল্যাণ পাই এক পাঁচ জনিয়া কমিটি গঠন করা যাইছি। প্রধান মুখ্য বন সংরক্ষক বন্যপ্রাণীক নির্দেশে এই কমিটি গঠন করা যাইছি। কমিটির কার্যকাল 6 মাস রহিব। বালেশ্বর জেলা ভোগরাই ব্লক বিচিত্রপুর বড়পালি জঙ্গলরু ওরাঙ্গুটানমানঙ্কু উদ্ধার করা যাইতিলা। মুখ্য সংবাদ পুনিথরে, ভাদ্রব শুক্ল চতুর্থী তিথিরে বিঘ্ন বিনাশক শ্রী গণেশঙ্কর পূজার্চনা আনন্দ উল্লাসর সহিত পালন করিছন্তি রাজ্যবাসী। কৃত্রিম বুদ্ধিমত্তা সাহায্যে ভারতীয় ভাষাগুলিকর সহজরে অনুবাদ করিবা পাই সুযোগ সৃষ্টি হয়েছে, হিন্দি দিবস পালন অবসরে কহিলে স্বরাষ্ট্রমন্ত্রী। নুয়াখাই পর্ব পালন পাই পশ্চিম ওড়িশা চলচঞ্চল, মা সমলেশ্বরীঙ্କ পীঠে আসন্তাকালি সকাল 9:40 9:54 মধ্যে নবান্ন লাগি হব। এবং ওমফেড পক্ষর আগামী দিনরে আইসক্রিম ও পিইবা পানি বজারক আসিবা নেই বিভাগীয় মন্ত্রীঙ্କ সূচনা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই টিকি, পরবর্তী সংবাদ আপনার শুনিপারে সন্ধ্যা 6:00।

0: শ্রোতা বন্ধু, আপনার শুনলেন সিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ আকাশবাণী।
1: সে উপরে আলোচনা করিবা যাহা গ্রামীণ মহিলাঙ্ক উদ্যোগকু আহুরি আগকু নবারে সহায়।

এতিয়া যায় কার্যক্রম রিলে করে শুনাইল আকাশবাণী কটক কেন্দ্র আকাশবাণী বারিপদা আসন্ত শুনিবা পরে পরে কতটি ভক্তি গীত অক্ষয় মহান্তিঙ্কর নিজস্ব রচনার আসন্ত শুনিবা এই গীতটি

শ্রোতাবন্ধু আপনার শুণুলে পরে পরে কেতোটি ভক্তি গীত আকাশবাণী বারিপদা আসন্তু শুণবা সুগম সঙ্গীত অরুণ মন্ত্রী রচনার শিল্পী বাবুল সুপ্রিয় কণ্ঠে আসন্তু শুণবা এই গীতটি।

শ্রোতাবন্ধু আপনার শুনুলে নিজ এবং করছেন আর শিল্পী নিবেদিতা কণ্ঠে এই গীতটি এসব সুগম সঙ্গীতর কার্যক্রম আজপা এতিকি পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছ আকাশবাণী কটক কেন্দ্র শুনেপারি কিছুক্ষণ মধ্যে।

0: বড় বহু, এইটা তুম নাঁরে।
1: এতে জলদি কর পাই?
0: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে, আউ এইটা মো কন্ঠের নাঁরে।
1: কিন্তু জেজে মা, তুম নাঁরে
2: সব কিছু, মো ব্যাংক লকার ফিক্সড ডিপোজিট সবুথিরে ইয়াঙ্কো হিত নমিনি রাখিছি। কালি কু যেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
0: শুভ শুভ কুহ কোন
3: আরবিআই কহে
0: সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।
4: পিলাটা পানিয়া ঝাড়া হই এতে সরি হেলানি তাকু টিকে ওআরএস দেই ন, তাহলে আপন মানে মনে রাখন্তু শিশু কু তরল ঝাড়া হেলে তা শরীরর জলীয় অংশ কমি যায় এবং দেহ শুখিলা হই যায়। পিলাটা শরীরর নিস্তেজ হই যায়, আখি ভিতরকু পশি যায় এবং চমড়া থুকুড়া হই যায়। এই পরিস্থিতিরে শিশুকু ওআরএস মিশা পানি দিওন্তু, এহা প্রস্তুত হেবার 24 ঘন্টা পর্যন্ত রহিপারে। এথি সহিত জিঙ্ক বটিকা মধ্য 14 দিন পর্যন্ত দিওন্তু।

0: 65টি স্বর্ণপদক প্রদান করে। উৎসবরে উপস্থিত উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ কহিলে,
1: সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন সমারোহে মাননীয় রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের কুলাধিপতি যোগ দিয়েছেন, যে মেডেল প্রাপ্ত করেছেন সমস্ত শুভেচ্ছা এবং শুভকামনা জনাইছেন। রাজ্যপাল মহোদয়ের অভিভাষণে অনেক গুরুত্বপূর্ণ কথা সে সমাজ উদ্দেশ্যে রাখছেন, যেভাবে ভাবে আমি ক্লিন এনর্জির ব্যবহার করা কথা কুচার, প্রধানমন্ত্রীর যে আহ্বান রয়েছিল এডিবল অয়েলর উপযোগ কমাইবার কথা কুচার, বা আমার স্থানীয় পর্যটনকে গুরুত্ব দেবার কথা কুচার, এসবুক মহামহিম গভর্নর স্যার যেভাবে ভাবে যে সমাবর্তন উৎসবরে ভাগ নিয়েছেন সে আগে এ কথাটি রাখিলে নিশ্চিত ভাবে এ সমাজ পাই গোটে প্রেরণাদায়ক কথা সাজিব বলে মোর আশা। কেবল সম্বলপুর ইউনিভার্সিটি কথা না, সবু স্থানরে ছাত্র সংসদ নির্বাচন করা সম্পর্কে বিভাগের মতামত পূর্ব কিন্তু এবে মধ্যে বিভাগ প্রস্তুত আছে, শীর্ষ নেতৃত্ব নিষ্পত্তি আমি উচিত সময় উচিত ঘোষণা করব।
0: সেইপরি গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উৎসবরে যোগ দিয়ে উচ্চ শিক্ষামন্ত্রী শ্রী সুরজ কহিলে,
1: গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উৎসবরে মাননীয় রাজ্যপাল মহোদয়, মাননীয় সম্বলপুর সাংসদ মহোদয় যোগ দিয়ে এই অনুষ্ঠান যে ঐতিহ্য রয়েছে এবং এই অনুষ্ঠান সমাজ প্রতি ওড়িশার ইতিহাস ওড়িশার ঐতিহ্য প্রতি যে অবদান যোগদান দিয়েছে তার ভূয়সী প্রশংসা করে, এবং আগামী দিন মানে আমার যেত প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য গুড়িক রয়েছে সে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য গুড়িক গোটে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা এবং প্রামাণিক দস্তাবিজ প্রস্তুত করা বিশ্ববিদ্যালয় পাখর এই সমাজ এক বড় আগ্রহ রাখছে। নয় হোস্টেল নির্মাণ পাই বর্তমান রাজ্য সরকার উচ্চশিক্ষা বিভাগ এবং পিএম উষা মাধ্যমে অর্থ প্রদান করা যাইছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কুলপতি পদ খালি রয়েছিল তাহলে পূরণ করা যাইছে, এবং আউ যে টিচিং স্টাফ রেগুলার স্টাফ তার রিক্রুটমেন্ট প্রসেস এবে জারি।
0: সম্বলপুর জেলা পরিষদর একাদশ বৈঠকরে কৃষি জলসেচন উদ্যান মৎস্য স্বাস্থ্য প্রাণী সম্পদ আবাস ও গ্রাম্য নির্মাণ সমেত বিভিন্ন বিভাগের যোজনা ও কার্যক্রমের অগ্রগতি সমীক্ষা করা যাইছি। পশ্চিম ওড়িশার গণপর্ব নুয়াখাই পাই মা সমলেইঙ্কা মন্দিরে নুয়া ধান পৌঁছিছি। আসন্তা 15 তারিখে নুয়াখাই পালন করা যিব। সকাল 9:40 9:54 মধ্যে মা সমলেইঙ্কা নিকটরে নবান্ন লাগি হব। বল্লভপুরর জনে চাষী নিজ চাষ জমির নূয়া ধান মন্দির পূজকঙ্কু প্রদান করেছেন। ঝারসুগুড়া ও সম্বলপুর জেলার এনএলসি কয়লা খনি প্রভাবিত বিস্থাপিতঙ্ক থইথান ও পুনর্বাস সম্পর্কিত আরপিডিএসি বৈঠক মধ্য অনুষ্ঠিত হয়েছে। বৈঠকরে ক্ষতিগ্রস্তঙ্কু উচিত ক্ষতিপূরণ এবং স্থানীয় নিযুক্তি প্রসঙ্গে আলোচনা সহ এক সবকমিটি গঠন করা যাইছি। সম্বলপুর সরকারী মহিলা মহাবিদ্যালয়ের ভিন্নক্ষম ব্যক্তিঙ্ক অধিকার অধিনিয়ম 2016 সম্পর্কিত সচেতনতা ও কুইজ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্বলপুর বরগড় ও ঝারসুগুড়া জেলার 8টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক এথিরে যোগ দেইথিলে। সম্বলপুর মহানগর নিগম কার্যালয় পরিসরে জিলাস্তরীয় স্বায়ত্তশাসন দিবস পালিত হয়েছে। রাজস্ব ও বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী মুখ্য অতিথি ভাবে যোগ দেই পৌরাঞ্চলর সামগ্রিক বিকাশ পাইঁ সরকারঙ্কা প্রতিবদ্ধতা উপরে আলোকপাত করেছিলে। গুরু দিবস অবসরে সম্বলপুর পাবলিক লাইব্রেরি পক্ষরু গঙ্গাধর মেহর বিশ্ববিদ্যালয় প্রেক্ষালয়ে শিক্ষক সম্বর্ধনা সমারোহ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমে জেলার বিভিন্ন কৃতি শিক্ষকঙ্কু সম্বর্ধিত করা যাইছে। জেলা হালচাল আজি পাইঁ এতিকি, আসন্তাকালে জেলা হালচালে শুনিবে সুবর্ণপুর জেলা সম্পর্কে।

0: 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডরে 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত যেঠে সব রকম সুবিধা মিলুচি
1: কেঠে মিলুচি হেতে সুবিধা
2: জানি ন কিহ বাড়ি পদার অতি পরিচিত দোকান পড়া
3: ঠিকনা হচ্ছে মেসেজ বাবুলাল অগরওয়ালা মেইন ট্রাফিক স্কয়ার তিনিকুনিয়া ছক বাড়ি পদা
1: তাহলে যা না কি কৌ
2: চালো

0: দর্শতা ভাই ভনী তথা চাষী ভাই মান শুভেচ্ছা ও নমস্কার আরম্ভ করিবা আজিকার চাষবাস কার্যক্রম।
1: হ্যাঁ, আজি হচ্ছে পবিত্র অগ্রপূজ্য শ্রী গণেশঙ্কর পূজা। পুরপল্লী শহর সবুয়াড়ে অগ্রপূজ্য শ্রী গণেশঙ্ক পূজা হচ্ছে। অগ্রপূজ্য গণেশঙ্ক পূজা হি সূচাই দিয়ে যে আগকু এ বর্ষর সবু পূজা আসুছি, তেণু আজি সবুয়াড়ে এক আনন্দর পরিবেশ সৃষ্টি হয়ে যাইছি।
0: গণেশ

0: আজকার কার্যক্রমের সময় অবধি তো সরলি, সবুদিন ভাই আজ আমার শ্রোতা বন্ধু মানুষ আমার চাষী ভাই মানুষ কহিবা কার্যক্রম সম্পর্ক এবং তাঙ্ক সমস্যা সম্পর্ক একথা লেখিকি আমি আমার কার্যক্রম কু পঠাইলে আমি ডায়াল আউট কার্যক্রম সামিল করিবা এবং আপনার সমস্যার সমাধান করিবা পাইবি চেষ্টা রহিব। আমার ঠিকানা হল চাষবাস বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিন নম্বর 757002 জেলা ময়ূরভঞ্জ।
1: আমাকে শুনুথবা সমস্ত শ্রোতা ভাই ও ভৌণী মানুষ পুনি থরে শুভেচ্ছা জনাই আজির চাষবাস কার্যক্রম কু এইটি রকুচু। নমস্কার।

শ্রোতাবন্ধু আপনার শুনে কার্যক্রম চাষবাস কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি, উপস্থাপনার সত্যানন্দ সেজপড়া, প্রদ্যুম্ন কুমার মহাপাত্র এবং শুভেন্দু কুমার বেহেরা। আকাশবাণী বারিপদা আসন্তু শুনিবা পরে পরে কেতোটি ওড়িয়া কথাচিত্র গীত। কথাচিত্র অভিমন্যু, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং নিবেদিতা।

শ্রোতাবন্ধু আপনার শুণুলে এই আম সংসার কথা চিত্রর এই গীতটি কণ্ঠদান করে হৈমন্তী শুক্লা এবং অক্ষয় মহান্তি। পরবর্তী কথাচিত্র আকাশে কি রঙ লাগিলা, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ এবং নিবেদিতা।

শ্রোতা বন্ধু আপন মানে শুনুথিলি আকাশে কি রঙ্গ লাগিলা কথাচিত্রর এই গীতটি আকাশবাণী বারিপদা। পরবর্তী কথাচিত্র আম ভিতরে কিছি অছি কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর এবং নিবেদিতা।

0: শ্রোতা বন্ধু, এটি সহিত ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রম আজ পাই এতিকি। পরবর্তী কার্যক্রম শুনিপারিবে কিছুক্ষণ মধ্যরে।
1: চাষী ভাই ভৌনি মানে পিএম কিষান কিস্তি পাইবা পাই বার্ষিক ই কেওয়াইসি বাধ্যতামূলক। এথি পাই পিএম কিষান .gov.in পোর্টাল রে নিজর ই কেওয়াইসি যাঞ্চ করেই নিয়ন্তু। আপনার নিকটস্থ জনসেবা কেন্দ্র কু যাই এই কাম করি পারিবে, কিংবা পিএম কিষান মোবাইল অ্যাপ মাধ্যমে নিজে করি পারিবে। মনে রাখন্তু, যদি পোর্টাল রে আপনার জমির তথ্য না, তবে আগ্রিস্টাক ফার্মর রেজিস্ট্রি মাধ্যমে ফার্মর আইডি করান্তু। কিস্তি টঙ্কা পাইবা পাই ব্যাংক খাতারে আধার সংযোগ করন্তু এবং NPCI ম্যাপিং ফর্ম দাখল করন্তু। আজ হি এই প্রক্রিয়া সম্পূর্ণ করন্তু। অধিক সূচনা পাই কৃষি সমৃদ্ধি হেল্পলাইন নম্বর 155333 কিংবা নিকটস্থ কৃষি কার্যালয় সহ যোগাযোগ করন্তু।

শ্রোতাবন্ধু আপনার শুনে স্বাস্থ্য সম্পদ পরিবার কল্যাণ কার্যক্রম কার্যক্রমটি প্রযোজনা করলে নাগভূষণ মাঝি উপস্থাপনার কনক মঞ্জুরী বারিক আকাশবাণী বারিপদা আসন্ত শুণবা পুরোনা দিনের মিঠা গীতক নেই কার্যক্রম গীত অতীত কথাচিত্র হামদন কণ্ঠশিল্পী মোহাম্মদ রফিক।

যাহা দেবী সর্বু কেসুমা সরণরূপেণ সংস্থিত নমস্তস্য নমস্তস্য নমস্তস্য নমো নমো নারায়ণং পরম পিতা নারায়ণং পরম গুরু নারায়ণং পরম বেদা নারায়ণং পরাক্ষরা বল শ্রীমন শ্রী সত্যনা।

সাধন মণ্ডলী, সুধি দর্শক দর্শিকা, অযোধ্যা নগরীর সভাকে বর্ণনা করা এতে সহজ কথা নুহে। দেবসভা মধ্যে ইন্দ্রাণী সভা পাইবা, সিন্ধু বক্ষে রমা সুন্দরী সভা পাইলা, পরি সরজ নদীরে প্রতিবিম্বিত অযোধ্যা নগরীর সভা অতীব রমণীয়। সেই অযোধ্যা নগরীর আজি স্বর্ণময় সিংহাসন কু বিরাজমান করছেন ভগবান মর্যাদাবান পুরুষ রামচন্দ্র। পাত্র মন্ত্রাদি অমাত্য বর্গ মানে সমস্তে উপস্থিত। সর্বপ্রথমে ভাট মানঙ্কর জয়গান হেলা, জয় রঘুকুল তিলক প্রভু রামচন্দ্রঙ্কর, হঠাৎ সভার উঠি ঠিয়া হয়ে পড়লে সৌমিত্রে লক্ষ্মণ। রঘু রঘু রঘু নামটা কু বারম্বার শ্রবণ করিবা পরে তাঙ্ক মন ভিতরে গোটায় দ্বিধা সৃষ্টি হয়েছি। হাত যোড়ি কহিলে উপস্থিত সভাসদগণ তথা মোর প্রিয় কুলগুরু বশিষ্ঠ, আজি মু আপনকু ছোটিয়া কথাটি কহিবা পাই যাউছি। আমার পূর্বজ রঘুঙ্কর নামানুযায়ী এ বংশর নাম রঘুবংশ বলে নামিত হয়েছি। মু বিচার করুছি সেই রঘুঙ্কর নামটাকু উচ্ছেদ করা যাই, তা পরিবর্তে যদি মোর জ্যেষ্ঠ ভ্রাত অগ্রজ রামচন্দ্রঙ্কর নামানুযায়ী বংশর নাম রাম নাম হয়ে যাতা, তবে বোধহয় খুব ভালো হুঁতা। হঠাৎ কুলগুরু বশিষ্ঠঙ্ক মনরে গোটায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েগলা, কহিলে হে লক্ষ্মণ, তোমার কহিবা কথা নিরাট সত্য, মাত্র কাহিকি এ বংশর নাম রঘুবংশ বলে নামিত হয়েছি, এর এহার তাৎপর্যতা বোধ হই তুমি জানিপারি না। গোটায় পদ সংস্কৃত শ্লোক কহুছি, চলচ্চিত চড়বিত আরে চল জীবন যৌবন চলবিদ সর্বাঙ্গ আরে কীর্তি যশ্যস জীব কি আরে ধন জীবন যৌবন হচ্ছে ক্ষণ ভঙ্গুর, আজি যাহা অছি কালি কি নথিব, অতএব কীর্তি হচ্ছে কীর্তিস্তম্ভ হচ্ছে এভাবে এক জিনিস যাহা কি মানুষকে সবুদিন পাই অমর করে রাখি দিয়ে রাখি দিয়ে থাকে। ভাল কাম করি মোরে যে মহিরে সেই মহত আরে আরে গরিব হলে বি যুগে যুগে তাকু ঝুরে যে ভালো কাম করে থাকে, যে কীর্তি রচনা করে থাকে, সে গরিব হলে মধ্যে তাকু ইতিহাস স্মরণ করে, তা জনসমাজের সবুদিন পাই সে বঞ্চিক রই যাই থাকে। অতএব প্রভু রঘুরাজঙ্কর যে অমলান কীর্তি তাঙ্কর যশ, সেই যশ গৌরবকু নেই রঘুরাজা এপর্যন্ত বঞ্চি রহিছন্তি, মরিষ অমর হয়ে যাইছন্তি, তাঙ্করি নামানুযায়ী এ বংশর নাম রঘুবংশ বলে নামিত হয়েছি। তেণু তাঙ্ক নামকু উচ্ছেদ করি তব বড় ভাই রামচন্দ্রঙ্ক নামরে বংশর নামটা হব কেমতি। লক্ষ্মণ তব সান ভাইঙ্কর সেভাবে কীর্তি কিছু অছি, বড় ভাইঙ্কর সেভাবে কীর্তি অছি, যাহা ফলরে কি বংশর নাম রাম নাম বলে হব যদি তবে কেমতি কাল কি কীর্তি অছি। লক্ষ্মণ কহিলে, হ্যাঁ

ভাগ্যরে নথায় সে ফল কেবেহেলে ফলি পারিব নাহি, ভাগ্যনে লভ্যতে ফল। অতএব রামচন্দ্রঙ্কর ভাগ্যরে অযোধ্যা কটক অযোধ্যার সিংহাসনরে বসিবার নথিলা, তেণু সে বনবাসী হেলে। আউ পিতাঙ্কর সত্য রক্ষা করিগলে কেমিতি? এ সময়রে ঠিক মাতা কইকেই মধ্য আসি চেতনে দেইদেলে, বলে কিরে বসুধা পতি পদ নুহে উচিত দামাতা সে জেণু তার। পুত্র রাজা হেউ মোর বামা বচন শুনি।

রাণী ভিতর চাবি বেনিমিষ কহিলে চাড়ি শুণা শহে ষাঠিয়ে রাণী ছেড়ে তাঙ্কর কাহিঁকি না কাহি কোড়ে পু নথিলে কি ঝিও নথিলে এভাবে ভাবে মন দুঃখে কাল কাটুথিবা বেড়ে হঠাৎ জনে ব্রাহ্মণঙ্কর উপস্থিতি তাঙ্কর রাজসভা করে আনন্দ মুখরক্ত করে দেলা। ব্রাহ্মণ কহিলে যজ্ঞ টিয়ে করে দান দক্ষিণ যদি ব্রাহ্মণ মানুষ দিয়া যায় হুয়ে তো এ কৌশি কৌশি রাণীঙ্ মধ্যে কাহি কোলরে সম্পুত্র বাসন্তানটি হব। সেই কথা করাগলা। রঘু রাজা কোণ কলে না যজ্ঞ আয়োজন করেদেলে, বাকি রহিলা দান দক্ষিণা কথা। দান দক্ষিণা কথা যেতবেলে রহিগলা, ব্রাহ্মণ কহিলে হে হে রঘুরাজন, যদি প্রকৃতরে তুমি মতো দান দেবা চাহছ এই শহে ষাঠিয়ে রাণী কু দান হিসাবে এবং তোম রাজ্যটা কু দক্ষিণা হিসাবে দিও। সত্য করেছেন রঘুরাজা সেইয়া কলে, দান দক্ষিণা দেই বনবাসী হয়ে ভিকারি হয়ে চালি গলে। বিচার কলে অবশিষ্ট জীবনটা বন ভিতরে কটাই দেবি। বন ভিতরে বুলুথিলা সময়ে দেবরাজ ইন্দ্র উপস্থিত হয়ে তাঁকু গোটিয়ে ফল দেলে, কইলে এ ফলটা হচ্ছে অমৃত ফল, এ ফলটা ভক্ষণ কলে ক্ষুধাতুর সাতমরা হবনি। এই কথা কই চালি গলা পরে রঘুরাজা মনরে বিচার কলে, আরে এই ফলটি যদি মু ভক্ষণ করে এ তোমার ব্যক্তিগত স্বার্থের লাগিযিব, যদি মু ব্রাহ্মণ রাজাকু দেই দেবি তবে সে মো শহে ষাঠিয়ে রাণীকু খুশিরে রাখিবা সহিত মো প্রজামানকু আনন্দরে পালন করিব। এ কথা বিচার করি যাই ব্রাহ্মণ রাজাঙ্কু পৌঁছি সে ফলটি দেই সব কথা বুঝেই কহিলে। বুঝেই কহিকি চালি আসিলা পরে ব্রাহ্মণ মনরে বিচার কলা, ব্রাহ্মণ কলা বিচার